0: খরা দিনে মায়েরটা যেটা কি উদার হবা সে হিসাবে আমি পান দেমা আর বিশেষ করে আমি ধ্যান রকমা কি গছে যেতলে ফুল ধরবার সময় আসলানো সে সময়তে পান দেবাটা টিকে কম করে নেওয়া আর ফল ধরলা বেলকে ভরপুর মাত্রানে পান দেমা গছ মানুষ যে ডাহি মানে শুখি যাইছে কি যে রোগ লাগি যাইছে তাকে আমি কাটিকি অলগাই নেওয়া যেটা কি গছ ভলসে বড়ি পারবা আর যে ডাহি থি রোগ লাগিছে সে ডাহিটা যদি কাটিকি অলগাই নেছু বেলে কানা হচ্ছে সে জায়গায় সে গছ মানুষ যে রোগ লাগিছে সে অলগা ডাহি পোখরা মানুষ মানে সেটা গছ মানুষ অলগা আড়ে ব্যাপি করে যাই নাই পারে লিচু গছ মানুষ ফলসরে রোগ নু বঞ্চাবার কে হেলে ফল ধরবার পনের কুড়ে দিন আগরু পায়েন থি লিটর পিছা দুই গ্রাম কার্বনডিজম মিশাই করে আমি ঝিটমা যাহার দ্বারা কাণ হবা কি ফল মানে যে সরি যাউথিসি সেটা নাই সরে ফলটা ভলসে হবা আর আমি ভল অমল পাই পারমা লিচু গছে বোরন দিয়া যায়সি যেনটা কি তার বহুত লাভ আছে যেনটা কি এটা লিচু ফল মানকু ফাটবার নু বঞ্চাসি আর ফল টিকে অতকা হবা আর টিকে বড় বড় হবা আর গোটে রোগ লিচু গছ মানকু দেখা যায়সি যেনতে কি তার পতর মানে অধা শুকি যাইতিসি আর অধা কঞ্চা থিসি ইতার নু বঞ্চাবার কে হেলে ফল তুলাটা সয়লে গোটে গছ পিছা আমি কুড়ে রু পঁচিশ গ্রাম লেখা কার্বোফিউরন আমি ম্যাট থি তার চেরর চারিআড়ে আমি হে জায়গায় কুড়ি নেমা আর থি মিশাই করি হেন দেই নেমা লিচু গছর ডাহি মানুষ ভুল আর গোটে প্রকার রোগ হেসি যেমতি কি সে ডাহি মানে সরি সরি গলা বেগে দিসি তো সেন আমি কাণ করমা প্যান থি চুন ঘুলি করি এন্তা কাঁথি আমি যেন্তা চুন লেপসু ঘরে সেন্তা চুন লেপলা লেখেন সে গছ সারা আমি লেপি নেমা যাহার দ্বারা কাণ হবা কি সে পোক মানে আর সেন নাই লাগন আর গোটে গোটে লিচু গছ মানুষ কণা কণা হইকি সেন পোক মানে এটা হুদা হুদা হইকি জালি বাগির ঘর করিথিসন তহেনে আমি কাণা করমা কিরোসিন দেইকি চিকন মাটি থি সে কণা মানুষ চুটি নেমা তহেলে ই পোক মানে আর নাই বড়ি পারন তো এই পোক কথা আমি যেন কহিলি ইমানে গছর বন্ধু নেইকি পুরা সে ডাহি পাখরা যেন বাহারি থিসন সে তো কেনসি জায়গাকে ইমানে নাই ছাড়ন আর এটাকে যদি আমি ঠিক ভাবে তার উপচার নাই কলা যদি ইমানকু আমি হটাবার ব্যবস্থা নাই কলা তো গছ মানে পুরা মরি যাবে তেহরু ফল ধরলা পরে আমাকে বিশেষ ভাবে এই কথা মানকর ধ্যান রকমার পড়বা কি কেনতা করি ফল ভল হেবা যাহার দ্বারা আমি তাকে বজারে নেকরি বিকি পারমা তার লাগি পহলা কাণ করমা আমি লিটর পিছা দুই গ্রাম বোরিক এসিড কি বোরন আমি মিশাই করি ঝিটমা গছ মানে যেতেবেলে ফল ধরিছন সেতেবেলে তাঙ্কু আমি জালি থি ঢাকি নামা যাহার দ্বারা কাণ হেবা কি চড়েই মানে সে ফল মানকু নাই খাই পারন আর ফল তুল্লা বেলকে বিশেষ করে আমকু ই কথা ধ্যান রকবারকে পড়বা কি তাকে ভল ভাবে টিকে আরামসে আমি তুলমা যেনটা কি তার ডাহি মানে নাই ভাঙ্গি যাও ফল তুলা সয়লা বেলকে আমি ই কথাকে বিশেষ ভাবে নজর থি রকমা কি তার আর্দ্রতাটা শতকড়া পঞ্চাশি রু নব্বে প্রতিশত রহবা যাহার দ্বারা গছ মানে ভলসে রহবে আর আমার বগিচাটা সুরক্ষিত রহবা তো এন্তা করি আমি লিচু গছর যতন বাতন নেলে লিচু গছ মানে আমার সুরক্ষিত রহবা আমার বগিচারে অতকা ফল হবা আর সে ফল মানে মিঠা লাগবা আর ফল টিকে বড় বড় হবা যাহার দ্বারা এটাকে আমি বজার থেকে বিক্রি করি দুই পয়সা অতকা লাভ করি পারমা
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় প্রাতঃ সূচনার ଗ୍ରୀଷ୍ମ ଓ ବର୍ଷା ଋତୁରେ ଆମେ ଜନଗହଳିପୂର୍ଣ୍ଣ ସହରମାନଙ୍କରେ ବିଭିନ୍ନ ଅଚିହ୍ନା ଭାଇରସମାନଙ୍କର ଯେଉଁଭଳି ଅବାଧ ବିଚରଣ ଘଟିଥାଏ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଆଉ ଏକ ବିଦେଶୀ ଭାଇରସ ଅନୁପ୍ରବେଶକୁ ଚିହ୍ନଟ କରିବା ଯେ ଏକ ଦୁଃସାଧ୍ୟ କାର୍ଯ୍ୟ ହେବ ଏଥିରେ କୌଣସି ସନ୍ଦେହ ନାହିଁ ତାକୁ ଅଟକାଇବା ଦୂରର କଥା କିନ୍ତୁ ଆଫ୍ରିକାର ସେହି ସଂକ୍ରମିତ ଇଲାକାରୁ ବିଦେଶକୁ ବିମାନ ଯାତ୍ରା ପ୍ରାୟ ବିରଳ ହୋଇଥିବାରୁ ଏଠାରେ ସଂକ୍ରମଣ ବ୍ୟାପିବାର ସମ୍ଭାବନା କ୍ଷୀଣ ବୋଲି ଆମର ଜନସ୍ୱାସ୍ଥ୍ୟ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଆଶା ବାନ୍ଧି ରହିଛନ୍ତି କୋଭିଡ୍ ନାଇଣ୍ଟିନ୍ ପାଣ୍ଡେମିକ୍ ରଚନା କରିଥିବା ଜୀବନ ମରଣ ସଙ୍କଟରୁ ପୃଥିବୀବାସୀ ଏବେ ବି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ମୁକୁଳି ସାରିନଥିବା ବେଳେ ବିଶ୍ୱ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଂଗଠନ WHO ଆଫ୍ରିକାର କଙ୍ଗୋ ଡେମୋକ୍ରାଟିକ୍ ରିପବ୍ଲିକ୍ ଅଫ୍ କଙ୍ଗୋରେ ଦେଖାଦେଇଥିବା ପୁଣି ଏକ ଇବୋଲା ସଂକ୍ରମଣକୁ ଆନ୍ତର୍ଜାତିକ ଚିନ୍ତା ସୃଷ୍ଟିକାରୀ ଜନସ୍ୱାସ୍ଥ୍ୟ ଏମର୍ଜେନ୍ସି ରୂପେ ଘୋଷଣା କରି ବିଶ୍ୱବ୍ୟାପୀ ଭୟ ସୃଷ୍ଟି କରିଦେଇଛି ଏହାର ଠିକ୍ ପୂର୍ବରୁ ହଣ୍ଡା ଭାଇରସ୍ ନାମକ ଏକ ଭୂତାଣୁ ସଂକ୍ରମଣ ଦେଖାଦେଇ ଆଉ ଏକ ଆତଙ୍କ ସୃଷ୍ଟି କରିଥିଲେ ହେଁ ତାହା ଇବୋଲା ଭାଇରସ୍ ଭଳି ବ୍ୟାପକ ସଂକ୍ରମଣ ଘଟାଇଥିବା ସମ୍ଭାବନା କ୍ଷୀଣ ବୋଲି WHO ଆଶ୍ୱାସନା ଦେଇଥିବା ବେଳେ ଇବୋଲା ଭାଇରସ୍ର ପୁନଃ ଆବିର୍ଭାବ କିନ୍ତୁ ଅଧିକ ବିପଜ୍ଜନକ ବୋଲି ବିଚାର କରି WHO ବିବ୍ରତ ହୋଇ ଏକ ସତର୍କବାଣୀ ଘୋଷଣା କରିଛି ହଣ୍ଡା ଭାଇରସ୍ ମୁଖ୍ୟତଃ ସଂକ୍ରମିତ ମୂଷାର ମଳମୂତ୍ର ଆଘ୍ରାଣ ଦ୍ୱାରା ବ୍ୟାପିଥାଏ

0: কানহা সিনেমানু কার্যক্রমর পরবর্তী গীতকে শুনুন শ্রীকান্ত দাসগর কণ্ঠনু। গীতকে লিখেছেন রঘুনাথ রাউত আর সঙ্গীতর সুর দিয়েছেন বাসুদেব রথ।
1: মন কি বাত হ্যায় জন জন কি সবই কি কুছ অপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাওঁ কি অনকহি বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঁগন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে আলাদা আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে ভি। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।
0: কানহা সিনেমানু ইহাদে এই গীতকে শুনুন শ্রীকান্ত দাসকর কণ্ঠনু, রঘুনাথ রাউতকর লেখা আর সঙ্গীত বাসুদেব রথঙ্কর।

শুনলে সম্বলপুরী ভক্তগীতার কার্যক্রম ভক্তি লহর। আজর কণ্ঠশিল্পী মানে লে সুশীল কুমার দাস, নমিতা রাণী পট্টনাক, পদ্মলোচন দাস, মিনতি পাণিগ্রাহী আউ ধনেশ্বর দাস। গীত মানুষ লিখি লে চিত্তরঞ্জন নায়ক, মুরলীধর বেহেরা, তেজরাজ বারিক, পরশুরাম শতপথী আউ শান্তনু পুরোহিত। আকাশবাণী সম্বলপুর মূল করুছু হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা।

আজ খোলা ঝরকা থি সঙ্গীত দুনিয়ার ঝনে না করা কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিকর গাইথিবার কেতেটা গীত শুনমা আও তাঙ্কর বাবদ থি টিকে কথা বি হেমা। হেলে পহেলা অলকা ইয়াগনিক গাইথিবার ই গীতটা শুনিনু। সিনমা তেরে নাম গীত লেখিছন সমীর আও গীতকে সঙ্গীত থি সজেইছন হিমেশ রেশমিয়া।

0: শ্রোতা বন্ধু, আপন মানে পঠে থিবা চিঠি সবুকু নেই আজির আপনক চিঠি পাইছু কার্যক্রমরে। আপন মানক চিঠি সবুকু নেই উপস্থিত অছন্তি কল্পলতা কানুনগো, নমস্কার।
1: নমস্কার।
0: তেবে দেখিলে কোকু শ্রোতা বন্ধু মানে পঠেইছন্তি এবং কোন লিখিছন্তি?
1: আজ্ঞা, এই চিঠিটি অছি সত্যভামা এবং লিঙ্গরাজ মেহের রেমন্ডা বরগড়ু সে লিখিছন্তি এই চিঠিটি। মহাশয় প্রণাম গ্রহণ করিবে। 14 মে রাতি 8:15 ব্রহ্মবাদী কবি চন্দ্রমণি দাসঙ্ক বিষয়ে এক আলোচনা প্রচার করা যাই, সেথিরু তাঙ্কর সাহিত্য কৃতি সম্পর্কে জাণিহেলা। আলোচকঙ্কু সে ধন্যবাদ জনাইছন্তি। 19 মে যুববাণীর স্বরলিপিরে উপস্থাপিকা সরিতা প্রিয়দর্শিনী মানবিকতা উপরে বহুত সুন্দর কথা কহিলে, গীতগুড়িক বি শ্রুতিমধুর হয়েছিল। মে মাস 18 তারিখ মনোরমারে গাল্পিকা সাগরিকা পাণিগ্রাহী এক সাধারণ মহিলার অন্তর্মনর দ্বন্দ্ব গল্প উপহাররে বেশ প্রতিফলন করে পারিলে। উপস্থাপিকা সঙ্গীতা সাহুঙ্কু সে ধন্যবাদ জনাইছন্তি। যেউন দেশর নাগরিক যেতে অধিক শিক্ষিত সেই দেশ উন্নতি পথরে সেতে অগ্রসর, এই কথাকু গান্ধীজি বেশ হৃদয়ঙ্গম করে পারিলে। 19 মে সন্ধ্যা 5টার উমাকান্ত দ্বিবেদী আলোচনা গান্ধীজি দৃষ্টির সাক্ষরতা বহুত ভালো লাগিলা বলি সে জনাইছন্তি।
0: ধন্যবাদ আপনার এই চিঠি পাই। আমি সবুবে চেষ্টা করু শ্রোতা বন্ধু কিভাবে ভাবে কার্যক্রম সব ভালো লাগিব এবং আপনার মন লাখি হব। আউ যে কার্যক্রম আপনার শুনেছেন ভালো লাগিছি, আপনার খুশি দিয়ে পারিছি, এই কথা জানি আমি মধ্যে খুশি। আশা করিবু ভবিষ্যতের মধ্যে আপনার কার্যক্রম শুনিবে এবং এভাবে চিঠি দেবে। দেখিলে পরবর্তী চিঠি,
1: এই চিঠিটি লিখিছেন মামুনি মেহের, মহিমা মেহের, ওম মেহের, নমন মেহের, অভি মেহের, স্বস্তিক মেহের, গ্রাম ঝুলোপালি, জেলা বরগড়। আপনার চিঠি পাইছু কার্যক্রমের উপস্থাপক ও উপস্থাপিকা মহাশয় ও মহাশয়া সে নমস্কার জনাইছন্তি। আকাশবাণী মাধ্যমে প্রচারিত প্রত্যেক কার্যক্রম শিক্ষণীয় ও লাভদায়ক অটে বলে সে মত পোষণ করেছন্তি। গত 15 তারিখ শনিবার সন্ধ্যা 5:02 প্রচার করেছিলে ভাগবত মেলা, পরিবেশন করেছিলে বুদ্ধুরাম গরডিয়া। ভাগবত হেউছি ধর্মপরায়ণ, ভাগবত মুক্তির পথ অটে। ভাগবত শুণিলে বা পড়িলে মনুষ্য সমাজ মুক্তি পাঁতি বলে বিশ্বাস রয়েছে। গায়ক মহাশয় এথিরে ক্লাসিক ব্যবহার করেছিলে ও প্রথমরু ভাগবত মেলার হরিবোল এ দুইটি যাক টিকিয়ে খাপছড়া পরি মনে হেলা বলে সে জনাইছন্তি।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার, আপনার যা হো চিঠি লিখিছেন, কার্যক্রম শুনেছেন এবং আকাশবাণীর সব কার্যক্রম উপাদেয় বলে আপনার উল্লেখ করেছেন, সেইপা ধন্যবাদ আমি জনাওছু। সেদিনের ভাগবতরে আপনার যা অনুভব করেছেন যে টিকি খাপছড়া আপনার লাগিলা, প্রকৃতির ঘটনাটি কোণ হয়েছিল আমি দেখিবু এবং পরবর্তী সময় কিভাবে ভাবে কার্যক্রম আহরি ভালো হব সে দিগরে নিশ্চিত ভাবে যত্নবান হব। ধন্যবাদ আপনার এই চিঠি পাই।
1: এই চিঠিটি অছি সুবল কুমার সাহু পহণ্ডি ভায়া বিজেপুর জেলা বরগড়ু। সে লিখিছেন যে গত মে মাস 20 তারিখ বুধবার দিনর ওড়িয়া কথাচিত্র গীতর হেলো অনুরোধ কার্যক্রমটি এক স্বতন্ত্র ধরনর কার্যক্রম পরি মনে হেউথিলা, কাহিঁকি না দীর্ঘ দিনর ব্যবধান পরে উপস্থাপিকা তেজশ্রী নানীঙ্কর উপস্থাপনা শুনিবাকু মিলিথিলা। আউ সে দিনর উপস্থাপনা শৈলীকু কোণ লেখি ধন্যবাদ দেবি মু তাহা বর্ণনা করিপারুনি। তথাপি তেজশ্রী অপাঙ্কু মু মো তরফরু তথা আমার আকাশবাণী শ্রোতা পরিবার তরফরু অশেষ ধন্যবাদ জনাওছি। আউ পরবর্তী সময়ে তেজশ্রী অপা নিশ্চয় কার্যক্রম হেলো অনুরোধে আসবে, এহা আমার আশা ও বিশ্বাস বলে সে জনাইছন্তি।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার এই চিঠি পাই। সেদিনর হেলো অনুরোধ কার্যক্রম আপনার ভালো লাগিছি এহা উল্লেখ করেছেন এবং পরবর্তী সময়ে মধ্যে সেই সম্পৃক্ত উপস্থাপিকাঙ্ক উপস্থাপনার আপনার গীত শুনিবা পাই চাইছন্তি, নিশ্চিত ভাবে দিন আসিব সে মধ্যে উপস্থাপন করিবে আউ আপনাকু কার্যক্রম ভালো লাগিব। আমার যাহা বি উপস্থাপিকা উপস্থাপক অছন্তি সমস্তে নিজ নিজ ঢঙ্গরে কার্যক্রম পরিবেশন এবং উপস্থাপন করুছন্তি, আপন সেথিরে মধ্যে অংশগ্রহণ করন্তু। ধন্যবাদ আপনার এই চিঠি পাই।
1: এই চিঠিটি লিখিছন্তি চিত্তরঞ্জন বারিক জিলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সম্বলপুরু। সে লিখিছেন যে মহাশয় নিবেদনর কারণ গত মে মাস 16 তারিখ বনানী কার্যক্রমে প্রচার করেছিলে আলোচনা বন্যপ্রাণী সুরক্ষা ও এর পরিচালনা। আম পৃথিবী পৃষ্ঠরু লোপ পাই যাওতিবা অনেক প্রজাতির বন্যপ্রাণী মানুষ আমি কিপরি সুরক্ষা দেবা আলোচনাটির বহুত কিছু জাণিহেলা। আলোচক মহাশয় তথা উপস্থাপিকা নিহার বালা পট্টনায়কু সে আন্তরিক ধন্যবাদ জনাইছন্তি। গত 17 তারিখ রবিবার ইটিকিলি মিটিকিলি কার্যক্রমে প্রচার করেছিলে ক্ষীরোদ চন্দ্র পোথাঙ্কর রচিত গীত আমে বিজ্ঞান যুগর পিলারে। গীতরে অংশগ্রহণ করেছিবা সমস্ত শিশু কলাকার মানুষ সে আন্তরিক ধন্যবাদ জনাই দেবাকু লিখিছন্তি।
0: ধন্যবাদ আপনার চিঠি পাই, আপনার জনাইথিবা ধন্যবাদ। এটি সম্পৃক্ত ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଏବଂ କଳାକାରମାନଙ୍କୁ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ। ଆଶା କରିବୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମଧ୍ୟ ଆମର ଆହୁରି ଅନ୍ୟାନ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ରହିଛି, ତାକୁ ମଧ୍ୟ ଶୁଣିବେ ଏବଂ କାର୍ଯ୍ୟକ୍ରମ କିଭଳି ଲାଗିଲା ତାହା ଉଲ୍ଲେଖ କରି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଚିଠି ଲେଖିବେ, ଏହା ହିଁ ଆମେ ଆଶା କରୁଛୁ। ତଥାପି ଆପଣଙ୍କର ଏହି ଚିଠି ପାଇଁ ପୁଣି ଥରେ ଧନ୍ୟବାଦ।
1: ଏହି ଚିଠିଟି ଯିଏ ଲେଖିଛନ୍ତି ତାଙ୍କ ନାଁ ସେ ଲେଖିନାହାନ୍ତି, ସେ କେବଳ ତାଙ୍କର ମତାମତ ଭରା ଚିଠିଟି ଜଣାଇ ଲେଖିଛନ୍ତି। ସର୍ବପ୍ରଥମେ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଉପସ୍ଥିତ ଥିବା ଭାଇ ତଥା ଭଉଣୀଙ୍କୁ ମୋର ପ୍ରୀତିପୂର୍ଣ୍ଣ ନମସ୍କାର ଓ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିଥିବା ସମସ୍ତ ଶ୍ରୋତାଙ୍କୁ ମୋର ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧା ଓ ଭଲ ପାଇବା। ମୁଁ ଆପଣଙ୍କର ଜଣେ ନିୟମିତ ଶ୍ରୋତା, କିନ୍ତୁ ଚିଠି ଦେଉନଥିଲି। ଏହା ମୋର ପ୍ରଥମ ଚିଠି, ଦୟାକରି ନିଶ୍ଚୟ ସାମିଲ କରିବେ। ଗତ 16 ତାରିଖ ଶନିବାର ଦିନ ସକାଳ 9ଟାରେ ପ୍ରଚାରିତ ଲାଇଭ୍ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ମାନସ ରଞ୍ଜନ ମିଶ୍ରଙ୍କର ଉପସ୍ଥାପନା ଓ ଗତ 20 ତାରିଖ ବୁଧବାର ଦିନ ଓଡ଼ିଆ ଗୀତକୁ ନେଇ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ତେଜଶ୍ରୀ ମିଶ୍ରଙ୍କର ଉପସ୍ଥାପନା ଶୈଳୀ ଖୁବ୍ ଉଚ୍ଚକୋଟୀର ହୋଇଥିଲା। ତେଣୁ ସେ 2ଟି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିବା ଭାଇ ଓ ଭଉଣୀଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି ଏବଂ ସମ୍ବଲପୁରୀ ଗୀତଗୁଡ଼ିକ ଯେଉଁ ପ୍ରଚାରିତ ହେଉଛି ସେଗୁଡ଼ିକ ଖୁବ୍ ଭଲ ଲାଗିଛି ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି।
0: ଧନ୍ୟବାଦ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆପଣଙ୍କର ଏହି ଚିଠି ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଆମେ ପ୍ରଥମେ ସ୍ୱାଗତ କରିବୁ ଯେ ଏହା ଆପଣଙ୍କର ପ୍ରଥମ ଚିଠି। ଆଶା କରିବୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମଧ୍ୟ ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିକି ଚିଠି ଲେଖିବେ। ତେବେ ସେଦିନର ଯେଉଁ 2ଟି ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପଣ ଶୁଣିଛନ୍ତି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗୁଛି ଏବଂ ସମ୍ବଲପୁରୀ ଗୀତ ମଧ୍ୟ ଭଲ ଲାଗୁଛି ଜାଣି ଆମେ ମଧ୍ୟ ଖୁସି। ଆଶା କରିବୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମଧ୍ୟ ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିବେ ଏବଂ ଚିଠି ଦେବେ। ଦେଖିଲେ ପରବର୍ତ୍ତୀ ଚିଠି,
1: ଏହି ଚିଠିଟି ଲେଖିଛନ୍ତି ଲୋକନାଥ ସାହୁ, ଲିପୁନ, ଲିପି, ରୀତା, ଗଣେଶ, ଭାଲୁବାହାଲ, ବିଜେପୁର, ବରଗଡ଼ରୁ। ସେ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଯେ ଲାଇଭ୍ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ପୁନଃ ପ୍ରସାରଣ କରାଯାଉ, କାହିଁକି ନା ଫୋନ୍ କରିଥିବା ସମୟରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣି ହେଉନାହିଁ।
0: ଧନ୍ୟବାଦ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଏବଂ ଚିଠି ଦେଇଛନ୍ତି। ହେଲେ ଆଉ ଗୋଟିଏ କଥା, ହୁଏତ ଆପଣ ଜାଣିପାରିନାହାନ୍ତି ଯେ ଯେଉଁ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ପ୍ରସାରଣ ହେଉଛି ଲାଇଭ୍ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ, ତାହା ସେହିଦିନ ଉପରଓଳି ପୁନଃ ପ୍ରସାରଣ କରାଯାଉଛି 4:02 ସମୟରେ। ତେବେ ଅନୁରୋଧ କରିବୁ ତାକୁ ମଧ୍ୟ ଆପଣ ଶୁଣିବେ, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ଭଲ ଲାଗିବ। ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ଚିଠି ପାଇଁ।
1: ଏଇ ଚିଠି ଅଛି ଲୋକନାଥ ସାହୁ, ଗ୍ରାମ ଚରେଙ୍ଗମୁଣ୍ଡା, ଭାଲୁବାହାଲ, ବିଜେପୁର, ବରଗଡ଼ରୁ। ଆପଣଙ୍କ ଚିଠି ପାଇଛୁ, କାର୍ଯ୍ୟକ୍ରମର ଉପସ୍ଥାପକ ଉପସ୍ଥାପିକାଙ୍କୁ ସେ ସର୍ବପ୍ରଥମେ ଜୁହାର କରିଛନ୍ତି। କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକ ବହୁତ ଭଲ ଲାଗୁଛି ବୋଲି ସେ ଜଣାଇଛନ୍ତି ଏବଂ ସେ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଯେ ସମ୍ବଲପୁରୀ ନାଟକ ବା ସମୟ ସୁବିଧା ଦେଖି ପ୍ରଚାର କରନ୍ତୁ।
0: ଧନ୍ୟବାଦ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଆପଣଙ୍କର ଏହି ଚିଠି ପାଇଁ। ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଗାମୀ ନିକଟ ଭବିଷ୍ୟତରେ ସମ୍ବଲପୁରୀ ନାଟକ ବା ଆପଣ ଯାହା ଚାହିଁଛନ୍ତି ଶୁଣିବା ପାଇଁ ତାକୁ ସ୍ଥାନିତ କରିବୁ, ଆପଣ ଶୁଣିପାରିବେ। ଧନ୍ୟବାଦ ପୁଣିଥରେ ଆପଣଙ୍କର ଚିଠି ପାଇଁ।
1: ଏହି ଚିଠିଟି ଅଛି କରିଶ୍ମା ରାଣୀ ବାଗ, ଗ୍ରାମ ସିଣ୍ଡୋଲ, ଚାରଭଟା, ତରଭା, ଜିଲ୍ଲା ସୁବର୍ଣ୍ଣପୁରରୁ ସେ ଏହି ଚିଠିଟି ଲେଖିଛନ୍ତି। ସେ ଲେଖିଛନ୍ତି ଯେ ମହାଶୟ ସର୍ବପ୍ରଥମେ ମୋର ନମସ୍କାର ଗ୍ରହଣ କରିବେ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରର ସମସ୍ତ ମହାଶୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ ମୋର ନମସ୍କାର ଜଣାଇଦେବେ। ମହାଶୟ, ମେ ମାସ 7 ତାରିଖ ଗୁରୁବାର ସକାଳ 7:10 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ସଞ୍ଜୀବ କୁମାର ମିଶ୍ରଙ୍କର ଆଲୋଚନା ସିକିଲ୍ ସେଲ୍ ଏନେମିଆର କାରଣ ଓ ତାର ପ୍ରତିକାର ବିଷୟରେ ଏବଂ ଗତ ମେ ମାସ 9 ତାରିଖ ଶନିବାର ସକାଳ 7:10 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ସୁସ୍ମିତା ରାଣୀ ପଣ୍ଡାଙ୍କର ଆଲୋଚନା ମେ ମାସ 10 ତାରିଖ ରବିବାର ସକାଳ 7:10 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ସୁଧାଂଶୁ ଶେଖର ପଣ୍ଡାଙ୍କର ଆଲୋଚନା ଅଂଶୁଘାତ କାହିଁକି ହୁଏ ଓ ତାର ପ୍ରତିକାର। ଗତ ମେ ମାସ 11 ତାରିଖ ସୋମବାର ସକାଳ 7:10 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ସ୍ମିତା କୁମାରୀ ପଣ୍ଡାଙ୍କ ଆଲୋଚନା 5 ବର୍ଷରେ 7 ଥର ଟିକାକରଣର ମହତ୍ତ୍ୱ। ମହାଶୟ, ଏହି ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକ ବହୁତ ଶିକ୍ଷଣୀୟ ଏବଂ ଉପାଦେୟ ବୋଲି ସେ ଜଣାଇଛନ୍ତି। କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକରୁ ଅନେକ କିଛି କଥା ଜାଣି ହେଉଛି ବୋଲି ସେ ମଧ୍ୟ ମତ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଏଣୁ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକର ସମସ୍ତ ଅଂଶଗ୍ରହଣକାରୀଙ୍କୁ ସେ ଅଭିନନ୍ଦନ ଜଣାଇଛନ୍ତି।
0: ଧନ୍ୟବାଦ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆପଣଙ୍କର ଏହି ଚିଠି ପାଇଁ ଆପଣ ଜଣାଇଥିବା ଅଭିନନ୍ଦନ କିମ୍ବା ଧନ୍ୟବାଦ ଏଇଠି ସମ୍ପୃକ୍ତ ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କୁ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ। ଏବଂ ଗୋଟିଏ କଥା ଆମେ କହି ରଖୁଛୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଯେ ଆକାଶବାଣୀ ସବୁବେଳେ ଶିକ୍ଷା, ସୂଚନା ଏବଂ ମନୋରଞ୍ଜନ ଯୋଗାଇଥାଏ। ଆପଣ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରସାରିତ ଏହି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା ସମ୍ପର୍କିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିକି କିଛି ଜାଣିପାରିଛନ୍ତି, ସେଥିପାଇଁ ଆମେ ଖୁସି। ଆଶା କରିବୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମଧ୍ୟ ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିବେ ଏବଂ ଏଭଳି ଚିଠି ଦେଉଥିବେ।
1: ଏହି ଚିଠିଟି ଲେଖିଛନ୍ତି ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ବାଘ, ସିଣ୍ଡୋଲ, ଉପରପଡ଼ା, ଚାରଭଟା, ଭାୟା ତର୍ଭା, ଜିଲ୍ଲା ସୁବର୍ଣ୍ଣପୁରରୁ। ମହାଶୟ ସର୍ବପ୍ରଥମେ ମୋର ନମସ୍କାର ଗ୍ରହଣ କରିବେ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରର ସମସ୍ତ ମହାଶୟମାନଙ୍କୁ ମୋର ନମସ୍କାର ଜଣାଇଦେବେ। ମହାଶୟ, ମେ ମାସ 16 ତାରିଖ ଶନିବାର ସକାଳ 7:10 ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ସ୍ମୃତିରେଖା ହୋତାଙ୍କର ଆଲୋଚନା ମାଇଗ୍ରେନ୍ ଅଥବା ଅର୍ଦ୍ଧକପାଳୀର ଲକ୍ଷଣ ଓ ଚିକିତ୍ସା ଏବଂ ଏହି ଦିନ ସକାଳ 7:35ରେ ସୃଜନିକା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ କବି ଅନିଲ କୁମାର ଦାସଙ୍କର ସମ୍ବଲପୁରୀ କବିତା। ଗତ ମେ ମାସ 17 ରବିବାର ସକାଳ 7:10ରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଡାକ୍ତର ସଞ୍ଜୀବ କୁମାର ମିଶ୍ରଙ୍କର ହୃଦଘାତ ବିଷୟରେ କିଛି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସୂଚନା ଏବଂ ଗତ ମେ ମାସ 18 ସୋମବାର ଦିନ ଅପରାହ୍ନ 5:02ରେ ଲୋକଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ଅନ୍ତର୍ଯ୍ୟମୀ ପାଇକ ଓ ସାଥୀ ପରିବେଷଣ କରିଥିବା ପାଲା ଏବଂ ଏହି ଦିନ ଅପରାହ୍ନ 5:30ରେ ଯୁବବାଣୀର ଶବ୍ଦମଞ୍ଚ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାରିତ ସାକ୍ଷାତକାର ଏବଂ ଗତ 19 ମଙ୍ଗଳବାର ସକାଳ 7:35ରେ ପ୍ରଚାରିତ ସମ୍ବଲବାଣୀ। ମହାଶୟ, ଏହି ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକ ବହୁତ ଭଲ ଲାଗିବା ସହ ମନଛୁଆଁ ତଥା ହୃଦୟସ୍ପର୍ଶୀ ହେବା ସହ ଶିକ୍ଷଣୀୟ ମଧ୍ୟ ହୋଇପାରିଥିଲା, ଏଣୁ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକର ସମସ୍ତଙ୍କୁ ସେ ଆନ୍ତରିକ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି।
0: ଧନ୍ୟବାଦ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ପ୍ରଥମେ ଆପଣଙ୍କର ଏହି ଚିଠି ପାଇଁ। ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରସାରିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯାହା ଆପଣ ଶୁଣିଛନ୍ତି ତାହା ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଛି ଏବଂ ଚିଠି ମଧ୍ୟ ଆପଣ ଦେଇଛନ୍ତି। ଆପଣ ଜଣାଇଥିବା ଶୁଭେଚ୍ଛା ଏବଂ ଧନ୍ୟବାଦ ଏଠି ସମ୍ପୃକ୍ତ ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କୁ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ ଏବଂ ଆଶା କରିବୁ ଆପଣ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମଧ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିବେ ଏବଂ ଚିଠି ଦେବେ।
1: ଏହି ଚିଠିଟି ଲେଖିଛନ୍ତି ଯଶୋବନ୍ତ ପାଇକ, ବୁଢ଼ାପାଲି, ବିଜେପୁର, ବରଗଡ଼ରୁ। ଚିଠିପତ୍ର ପଢ଼ୁଥିବା ଏବଂ ଉତ୍ତର ଦେଉଥିବା ଆଜ୍ଞାଙ୍କୁ ନମସ୍କାର ଜଣାଇଛନ୍ତି। ଓଡ଼ିଆ କଥାଚିତ୍ର ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ତେଜଶ୍ରୀ ମିଶ୍ରଙ୍କର ଉପସ୍ଥାପନା ବହୁତ ଭଲ ଲାଗିଥିଲା। ତା ସହିତ ସହାୟତା କରିଥିବା ସଙ୍ଗୀତା ସାହୁଙ୍କୁ ସେ ଆନ୍ତରିକ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି।
0: ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆପଣ ଜଣାଇଥିବା ଧନ୍ୟବାଦ। ଏଠି ସମ୍ପୃକ୍ତ ଉପସ୍ଥାପିକା ଏବଂ ତାଙ୍କୁ ଯିଏ ସହଯୋଗିତା କରିଥିଲେ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ ଏବଂ ଆଶା କରିବୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମଧ୍ୟ ଆମର ଅନ୍ୟାନ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯାହା ପ୍ରଚାରିତ ହେଉଛି ତାକୁ ମଧ୍ୟ ଶୁଣିବେ ଏବଂ ଚିଠି ଦେବେ। ଧନ୍ୟବାଦ ପୁଣି ଥରେ।
1: ଏହି ଚିଠିଟି ଲେଖିଛନ୍ତି ସେବାରାମ ମେହେର, ବିଜେପୁର, ବରଗଡ଼ରୁ। ମହାଶୟ, ସର୍ବପ୍ରଥମେ ମୋର ନମସ୍କାର ଗ୍ରହଣ କରିବେ। ଗତ ସପ୍ତାହର ସାପ୍ତାହିକ ସାହିତ୍ୟ ପତ୍ରିକା ସୃଜନିକା ପ୍ରଚାର କରିଥିଲେ କବି ଅନିଲ କୁମାର ଦାସଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତକାର ଓ ତାଙ୍କର କବିତା। ତାଙ୍କ କବିତାଗୁଡ଼ିକ ବହୁତ ଶିକ୍ଷଣୀୟ ଓ ମନଛୁଆଁ ହୋଇପାରିଥିଲା, ତେଣୁ ତାଙ୍କୁ ସେ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି। ମଇ ମାସ 17 କୃଷି ସଂସାର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଚାର କରିଥିଲେ ସଙ୍ଗୀତ ରୂପକ ପଖାଳ ଖୁରିତି ମହରା। ଏହି ସଙ୍ଗୀତ ରୂପକଟି ବେଶ ମନଛୁଆଁ ଓ ଶିକ୍ଷଣୀୟ ହୋଇପାରିଥିଲା, ତେଣୁ ପରିବେଷଣ କରିଥିବା କଳାକାରମାନଙ୍କୁ ସେ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି। ପୁଣି ସେ ଲେଖିଛନ୍ତି ଯେ ପ୍ରତି ମଙ୍ଗଳବାର ଘର ସଂସାରରେ ଯେଉଁ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲୋ ସଖୀର ଲାଇଭ୍ ଫୋନ୍ ଇନ୍ ପ୍ରଚାର କରୁଛନ୍ତି, ଏଥିରେ ମହିଳାମାନଙ୍କର ବ୍ୟତୀତ ପୁରୁଷମାନେ କାହିଁକି ଅଂଶଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ମହିଳାମାନଙ୍କୁ ସୁଯୋଗ କାହିଁକି ଦେଉନାହାନ୍ତି ବୋଲି ସେ ଜଣାଇଛନ୍ତି।
0: ପ୍ରଥମେ ତ ଆମେ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଯେ ଆପଣ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରସାରିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଏବଂ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ଭଲ ଲାଗୁଛି ତାହା ମଧ୍ୟ ଆପଣ ଉଲ୍ଲେଖ କରିଛନ୍ତି ଏବଂ ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିକି ଯେଉଁ ସମ୍ପୃକ୍ତ ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି ଏଇଠି ଆମେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜରିଆରେ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ। ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା ଯାହା ଆପଣ ଲେଖିଛନ୍ତି ଯେ ହେଲୋ ସଖୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ କାହିଁକି ପୁରୁଷମାନେ ଅଂଶଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ବୋଲି ଆପଣ ଯାହା ଲେଖିଛନ୍ତି, ଦେଖନ୍ତୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଯେ ଆମେ ହେଲୋ ସଖୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସଖୀମାନଙ୍କ ପାଇଁ ରଖିଛୁ, ହେଲେ ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନେ ଭାବିବା କଥା ଯେ ଏହା ଯଦି ସଖୀଟିଏ ଫୋନ୍ କରିବ ତାହେଲେ ହେଲୋ ସଖୀର କାର୍ଯ୍ୟକ୍ରମର ମହତ୍ଵ ଆହୁରି ବଢ଼ିବ। ତେବେ ଆପଣଙ୍କର ଏହି କଥାଟିକୁ ହୁଏତ ଆମର ସମସ୍ତ ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନେ ଶୁଣିଥିବେ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କିଭଳି ଭାବରେ ଅଧିକରୁ ଅଧିକ ମହିଳାମାନେ ଅଂଶଗ୍ରହଣ କରିବେ ସେ ଦିଗରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେମାନେ ସଚେତନ ହୋଇଥିବେ। ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ଏହି ଚିଠି ପାଇଁ।
1: ଏହି ଚିଠି ଲେଖିଛନ୍ତି ଗୋପାଳ ମାଝି, ଜିଲ୍ଲା ବରଗଡ଼ରୁ। ସେ ଲେଖିଛନ୍ତି ଯେ ମୁଁ ଆକାଶବାଣୀର ନିୟମିତ ଶ୍ରୋତା। ଗତ 16 ଶନିବାର ଦିନ ଯୁବବାଣୀର ସ୍ୱରଲିପିରେ ମାନବିକତା ଉପରେ ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଥିଲା ସେଠି ଉପସ୍ଥାପିକା ସରିତା

শ্রোতা ভণী, এই শস্যশ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ আমার পৃথিবী যে কেবল মানুষের বাসস্থলী নুহে, এখানে বসবাস করতে অনেক পশুপক্ষী এবং প্রাণী, যে প্রকৃতির ভারসাম্যক বজায় রাখা সহ জৈব বিবিধতা সুদৃঢ় করছেন। মানুষ পরে সে বাকশক্তি না হলে প্রত্যেক প্রাণীকর সমান অধিকার রয়েছে এই পৃথিবী পৃষ্ঠে। সেমানকর সুরক্ষা এবং যত্ন নেওয়া আমার সমস্ত কর্তব্য ও দায়িত্ব। এভাবে এক অমূল্য জীব হচ্ছে কইঁছ, জৈব বিবিধতার এক অভিন্ন অঙ্গ। কহিবার তাৎপর্য, আজ বিশ্ব কইঁছ দিবস। প্রতিবর্ষ মে মাসর 23 তারিখে এই বিশ্ব কইঁছ দিবস পালন করা যায়। দিবসর মুখ্য উদ্দেশ্য হচ্ছে কইঁছ এবং সেমানকর প্রাকৃতিক বাসস্থানকু সুরক্ষা দেবা তথা সেমানকর বিলুপ্ত প্রজাতি বিষয়ে লোককু সচেতন করিবা। কইঁছ হচ্ছে পৃথিবীর সবুঠারু পুরাতন সরীসৃপ প্রাণী। সেমানে প্রায় 200 নিয়ুত বর্ষরু অধিক সময় ধরি এই পৃথিবীর বঞ্চি রয়েছেন্তি। পৃথিবীর শহ শহ প্রজাতির কইঁছ অছন্তি, যেউথিরু অনেক জাতি আজি বিলুপ্ত হওয়ার লাগিছন্তি। তেণু সেমানকর সুরক্ষা পাই 2000 মসিহারে আমেরিকান টর্টোয়েজ রেস্কিউ সংস্থা দ্বারা এই দিবসটি আরম্ভ করা যাইথিলা।

শ্রোতা ভণী, বিচিত্রায় সৃষ্টি, যেতিকি বিচিত্র সেতিকি রহস্যময় সেই লীলাময়ঙ্ক লীলা। এই সৃষ্টিকে জীবন্ত করা, সংসারকে আগেই নেওয়া ঈশ্বর সৃষ্টি করছেন জীবজন্তু এবং সেমানঙ্ক মধ্যে সঞ্চরণ করছেন জীবন। ভগবানঙ্কর অমূল্য সৃষ্টির সুন্দর বরদান, জন্মরু মৃত্যু পর্যন্তর প্রত্যেক ঘটনার কাহাণী। সে জন্ম সময়ের হেউ বা বাল্যাবস্থা অবা কৈশোর অবস্থা কিংবা বৃদ্ধাবস্থা, প্রত্যেক অবস্থার সম্পূর্ণ গাথা হেউচি জীবন।

0: নাম তা যেতিত আহাল দাত যে নামে ই মাক্কা পুপু ঝকা ঝকানু নামে কুণা সম্প্রদায়ের গে যেন ভাষা আতলি তামে যেন সামাজিক পরম্পরা রীতিনীতি আতলি তামে যেন সংস্কৃতি আতলি আজকে বিষয় নু নাম আলোচনা নানাল দাত আউ তাঙ্গে সঙ্গেন সঙ্গেন নামে ই সম্প্রদায়ের গুঠিয়ার এক কানেকরি আগলিগে কর আ কথাৎ ভি তেঙ্গা খাতরালি সামিয়াবোধ আগলি যেন্তার আচা ধীরে ধীরে আদাদ বাদলারালি আর আলারগে হি অন্টা ইচ্ছা বাদলারালি নামে সম্প্রদায়ের তা জিতে ছোটি ছোটি কুকু গুঠিয়ার কুকায় গুঠিয়ার বাড়ালনার আর আকুন পাড়ালনার আর আগলিগে কেরারিন তা পুরখান্তার যেন্তা রীতিনীতি নু রালিয়ার আ কাত্থান জেত্তির গ্রহণ মাল্লা নানুর আর একাবোধ রাচা আধার আদান হি ইয়ানার হেলে কাত্থা মাঞ্জা যে নামে অন্টা যেন সংস্কৃতি রাচা আদাদ ভি এক্কানেকরি বার্না পিঢ়িকে লাগান র আ কাত্থান ভি নামে বিচার কামনা আতলি দু হলে যেতকি বাকেন নামে হাত দু বছর পাড়চার লেকচার শহরগে কেরার আর নকরি চাকরি নাঞ্জার আর অন্টা ভল সামাজিক স্থিতি নু আতলনার আর হি চাহালনার যে নামে যেন পরম্পরা আতলি একাবোধ রাজকুন ভল একাবোধ টিকে আকুন তা সামিয়ানু ঠিক মাল্লা খাপ মোহালি আ কাত্থান ভি তাম বিচার নানার হলে নাম এরত যে একাবোধ নামে লাগান নামে সমাজকে লাগান ভল দু আ কাত্থাবন আগলি আগলি হত হলে কাত্থা মঞ্জা যে নামে যেন ওটা ধনী সংস্কৃতির আচা নামে যেন রীতিনীতি পরম্পরা রাচা আদান নাম মদ্র চোদ হন্যে কাত্থা মাল্লি দিন আদান ভি নাম আহত হলে যেই পুনা পুনা কাত্থা বার আর পাচ্চাবন যদি নাম মদ্র চোদ হলে একাবন পুনা যে আদানি বলদাত তেঙ্গাগে হলে নামে ই সম্প্রদায়ের গুঠিয়ার একানেকরি তাম চালরালিয়ার একানেকরি তামে সামাজিক যেন পরম্পরা রাচা জন্মারকান্তি খিনাতক যাহা ভি ঘটালি নামে জিয়ানু আদান যেন নাম এরাল দাত আ কাত্থান বন্ধি আলোচনা কামনা জরুরি দু আর হন্যে এরত হলে সাঁসারবন যদি আগলি হুয়া গে লাগান হলে অন্টা কুকুস গে লাগান অন্টা কুকায় অন্টা হি দরকার খাতরি আর হন্যে নামে ব্যঞ্জনা হাজনা গে নামে কুণা সম্প্রদায়ের গে ভি অন্টা পরম্পরা রাই আদান নাম যেতে মানাল দাত আর আদগে হিসাব নু নাম আকুন্ত ভি চারাল দাত আর হ ইদান হি এরা খাতরালি যে যেতেবেলে আদাদ সামিয়া ধীরে ধীরে পরিবর্তন মাঞ্চকিছি নাম ভি পরিবর্তন মানাল দাত আর একানেকরি নামে আকুন্তা উল্লানু নাম ভিড়রথ আর দুসরা আলারগে লেখা নাম ভি একানেকরি নামে সংস্কৃতি পরম্পরা মদ হন্যে জাক জমক মানো আ কাথানি এরাল দাত হেলে ইদান নামে জরুর আহানা কথা যে নামে পহলে নামে পুরখার গুটি একানেকরি নামে সংস্কৃতি বন নামে চালি চলন বন নামে রীতিনীতি বন ই কাচারা দানি আহনা জরুরি দু হলে হন্যে এরত হলে তা কেতনি কেতি কথা আতলি আর হুরমি কথা বন ইসান নাম আলোচনা পলদাত কামাগে হলে কথা মান যা নামে যেন ব্যঞ্জনা পরম্পরা অনটা আতলি নামে কুণার গুটি একানেকরি ব্যঞ্জনার একানেকরি ব্যঞ্জামানি একানেকরি অনটা কুকায় বন ঠিক কামনার আর ব্যঞ্জনা হাজনার আ কথা বন ইন্না আলোচনা কামত আউ ইদগে লাগান জহকিরি আলোচনা কামাগে লাগান ইন্না এম মেহকাদম সুনাখাঁড় তার্তি অন্টা বন্ধুরিন আর তেঙ্গর তামে নিজর পরিচয় আর ই নামে ব্যঞ্জনা কা ব্যঞ্জনা কাত্থাবন টিকি আলোচনা নানর তা অনুরোধ কামন ই আজ্ঞা ঘারিন জুহার নিম ইন্না বার্চকার আকাশবাণীগে আউ নামে ই মাক্কা পুপু ঝোকা ঝোকা কার্যক্রম নু নিম সময় চিস্কার আদগে লাগান হেলে পহেলা নিমে পরিচয় এবং চিওর লাগর আর একানেকরি নামে কুণা সম্প্রদায়ের গুঠিয়ার ব্যঞ্জনার হাজরনার একানে নামে পুরখার কামালিয়ার আর ধীরে ধীরে একানেকরি ইদাত পরিবর্তন মাঞ্জা কানিয়া কুকান অন্টা আড়পাগে অন্দরর যে একানে হিসাব নু আদাদ মুলি মানি আর আ কানিয়া কুকায় বদ আবর কুকসি আড়পানু মাংখনার আ কাত্থাবন আলোচনা নানত তা পহেলা নিমে পরিচয় বন টিকে চিওর লাগর
1: ইন্না এমহায় কুটনিয়া বিরসাপাড়া তিন বার্চকাদাম এম নামে মঞ্চা কোড়ো ধনুয়ার
0: আচ্ছা হেলে ইন্নতা ই কার্যক্রম নু নিন বার্চকাদার হলে নামে ই যেন কুণার জন্মারকান্তি খিনাতক যাহা রীতিনীতি আতলি যেতকি গুটি কার্যক্রম কা কার্যগুঠি মানালি আনু তার নাম সামিল মানাল দাত আর নামে জিয়াবন আগলি হুয়াল দাত হলে হন্যে এরত হলে তা অঞ্জুকু কার্যক্রম গুঠি মানালি নামে জিয়ানু গুঠি আইকলা ষঠী উঠিয়াড়িন্তি মৌলিক আমিকিরি খিনাতক গঙ্গাঘাটি কানাতক ভিল নাম सांस्कृतिक नमे कार्यक्रम आतली अन्नु भी गीतु पाड़ाल दात नानाल दात भी ओल्हाल दात भी अनेक कथा मनाली ता आदगे भितर उनटा मनाली बेंजा ता ई बेंजा बाबदनु नाम आलोचना नानत नमे कुणहालार प्रकृति रे जेते बेले पुरखार बेंजरा लियार नमे आघलिंती एकने परंपरा बदरा चाहू कथा बन टिके तेंगोर
1: नमा बेंजा सृष्टि जेते बेले मंचा जंगल नु रहीकिरी ही नहा आयंग बांग जमर सृष्टि उनटा नंचार जे नाम इन्ने अड़ाई पक्का इसके रोत हले नाम समाज नु एकासे नाम गंती नु बारोत अरे एकाद उनटा भोल मानो आ चीज बोन नाम उनटा चिंता कामोत वाचारारु जंगल नु आर उनटा बोटकी नंचार आरु गुचा पंचेटा पाड़ान तीन उनटा उनटा आल मेहर आरु आसान उनटा आर उनटा बहुत किछी विचार नंजार ये नाम इसके कम इन्नेन रोत को थले दुनिया माँ चल रही नाम उनटा गुच्छा किची उनटा बंधुवास जोड़दात बाचारू आर उनटा बंधुवास जोड़ियार जे इसके बंधुवास जोड़ोत रा मझियार उनटा रोर हेसार उनटा रोर तार परे टप्पार रोर गुजरार रोर इन्ने ही किरी पन्नार रोर इन्ने ही किरी उनटा पाँच बंधु मंजारू आर बंधुवास जोड़ोत बाचार एक्कार की हिस्सार की तब बंधुवास माँ मनी टप्पार की दी अलगा रईद मझियार की दी अलगा रईद हले आर एरियर हिस्सार मझियार बंधुवास जोड़ो हिस्सार कुजरारिन ही जोड़ो इन्ने कई की कंडा कन्या कमचार कन्या कमचार आसान बाजार जी कन्या तक कमचकात गनिया हद्दू बच्चर नहाए और जूड़ी पति का भोलमंद कचनेखरार आर एम है सबुदिन की लगन चिरोदिन की लगन एम है जूड़ी पति रोम एमन बेंजा वाचार हले पांच पाड़ान तीन बंधुर जन बर्चकाचार आ बंधुर वाचार जिन नाम बेंजोत इसके गुचा मड़वा कामोत मड़वा कामोत आ मड़वानु इंदिर इंदिर मनु लगो आर वाचार जे हाला बाबू गुचा बुढ़िया अंटा धरा जामा मनु टिके टिके छपा किरार मादी मनु छपचार जे अन्नु गुरो सुरखा अंतिन आरु आरु दूसरा मनुन छपा किरार बीजा मनुन छपचार जे अन्नो हेसुर खा आंगे आर वाचार जे मादी मनु कुका हद्दू आर बीजा मनु कुको हद्दूस वाचार आरु जोड़े ता मनुन नाम चिंचकत अले आर मंजर नाम है सर्वो सर्वा इन्ना आर्गी बिंजा मनो अन्नो आरु इंदर इंदर मनु अन्नो मक्का मनु जम्बू डाड़ा ఇవిడా జతే ఉంటాదన్ గడ్డార్ నుయట కల్లకంచరరు నుయట మన్ను విద్యారరు కల్లకంచరరు అదన్ గడ్డార్ ఆ మడవాను వెంజామంచ హలే ఆర్ మంజర్ మాది మన్ను ఆరు నహాయ బీజా మన్ను గి బంధు మంచర్ కిరార్ బాకీ ఆరు నహాయ మక్కా మన్ను జంబూ ఆ విభిన్న ప్రకార మన్ను ఆర్ సాఖీ రాచర్ ఈ హద్దు జోడేరిన్ వెంజత్ బులికిరి తో అక్కును భీ నహాయ বন্ধু দরকার নামা হিসাব নু আ পরম্পরা না হয় সংস্কৃতি এরা আরু আকুন্তক ভি নাম ওটা এরা এরা যে এই প্রকার ওটা হাদু বচ্চন বেঞ্জত সভা মানো কেন সংস্কৃতি বাঢ়র বুলিকরি বহুত চিন্তাধারা রই আগলি শিক্ষিত মাল্লারুর আয়াং বাং না হয় আদারতি কুণ্ডোতি পোসার আরু টিকে টিকে পাঠ সাট পড়তাচার আর বহুত কিছু নমান আগলিগে বাড়াওয়াচার
0: হ্যাঁ ইদান্ত তেঙ্কার যে ನಮ್ಮ ನಿಮ್ಮ ಜೀವನ ಆಲೋಚನೆ ನಾನಲ್ಕಾ ಜಿ ಬೆಂಜಾ ಅಂಟ ಮಂಚ್ಕೊಂಡು ಮಾಡುವ ಅಂಟ ಕಮ್ದಾತ್ ಅರು ಮಾಡುವನು ಏಕಾಕ ಮನ್ನು ಗುಠಿ ಲಗ್ಗಿ ಆ ಕಥವನ್ ತೆಂಕರ್ ತಾ ಇದದ ಕನ್ಯಾ ಕುಕಾ ಘರಿ ಅಡಪನು ಹಿಮಾನಿ ಅರು ಬರ್ಕುಕ್ಕೋಸಿ ಅಡಪನು ಹಿಮಾನಿ ಕಾ ಅಂಟ ಖಾಲಿ ಬರ್ಕುಕ್ಕೋಸಿ ಅಡಪನು
1: ಜೋಡೆ ನುನ್ ಮನಿ ಜೋಡೆ ನುನ್ ಮನಿ
0: ಅಲ್ಲಿ ಜೋಡೆನು ಹಿ ಹು ಜೋಡೆ ಮನ್ನು ಲಗ್ಗಿ
1: ಜೋಡೆ ಮನ್ನು ಲಗ್ಗೋ
0: ಅಚ್ಚಾ ಅಲ್ಲಿ ಮಾದಿ ಮನ್ನು ಕನ್ಯಾ ಕುಕಾಯ್
1: ಕನ್ಯಾ ಕುಕಾಯ್
0: ಅರು ಬೀಜಾ ಮನ್ನು ನಮೆ ಬರ್ಕುಕ್ಕೋಸ್ ಬುಲಿಕಿ ತೆಂಕರ್ ಅದಕ್ಕೆ ಲಗನ್ ಆ ಪರಂಪರಾ ಬೋನ್ ನಮ್ ಹಿತ್ವಾಲ್ ದಾತರು ಅಕ್ಕುನ್ ಜಕೋರ್ ಭಿ ಮಡುವಂಟಾ ಜೆತೆಬಲೆ ಕಂಕುನ್ ಈ ಮನ್ನು ಗುಠಿನ್ ನಾಮ ಒಂದ್ರಾಲ್ ಹಾಯ ಕಮಲ್ಲ ಹಾಂ ಇದಂತ ಬಢಿಯಾ ಜಿನಿಸಂಟ ತೆಂಕರ್ ತನ್ನ ನಮೇ ಪ್ರಕೃತಿ ಗಾನೆ ಜೇತು ನಮೇ ಜಿಯಾ ಬೋದ ಜೋಡ್ರಾರು ಅತಲಿ ಆ ಪ್ರಕೃತಿಗೆ ಆ ಮನ್ನು ಮಾಸ್ ಆ ಅಮ್ಮು ಆ ಅಥಾ ಅಕ್ಕುನ್ ತಕ್ ಭಿ ಲಗ್ಗಾಲಿ ಹೇಳಿ ಅಂಟ ಕಥಾ ನಿಮೇಸ್ತಿ ಅಕ್ಕು ನಹಾಗೆ ಲಗಾಮ್ ಮೆನೋಮ್ ಜೆ ಈ ಬೆಂಜರ್ನಾ ಜೆನ್ ಅಂಟ ಸಿಸ್ಟಮ್ ಅತಲಿ ನಮೇ ಕುಣಾ ಸಂಪ್ರದಾಯರ್ನು ಅಗಲಿ ನಮೇ ಕುಣಾರ್ ಗುಟಿ ಎಕ್ಕಾನಿಕಿ ಬೆಂಜರಾ ಲಿಯಾರ್ ಕನ್ಯಾ ಕುಕಾಯ್ ತರ ಬರ್ತಿಯಾ ಕಾಲಿಯಾರ್ ಕನ್ಯಾ ಕುಕಾಯ್ ಮೊನ್ ಅಂದ್ರಿಕಿ ನಮೇ ಆಡಪಾಸನ್ ಬರ್ಕುಕ್ಕೋಸಿ ಆಡಪಾಸನ್ ಬೆಂಜಾಲಿಯಾರ್ ପ୍ରଭୁ କଥା ଟିକେ ତେଙ୍ଗର କାନିଆ ଠା ବେକାନେ କାମାଲିଆର ପହିଲେ
1: ହଇ ଆର ଧରା ବନ୍ଧୁ ବାସନଟା ବେଦାଲିଆର ହାଦୁ ସୁନଟା ଜୁଆନ ମଞ୍ଜାସ କିରାସ ହାଦୁ ଦଣ୍ଡା ଜୁଆନ ମଞ୍ଜାଗରା ହେଲେ ଆର ଇଟା ଯୁଡ଼ିପତି ନାନ ଯୁଡ଼ିପତି କାମଚକୁନ କେନ ଦୁନିଆ ନୁ ନାହାଏ ଜନସଂଖ୍ୟା ମାନ ହେଲେ ଦୁନିଆ ମାନେ ବଢ଼ତେ କୋ ଇ ଚିନ୍ତା କାମଚାରାରୁ ଆର କନିଆ କାମା କେରାର କନିଆ କାମଚାର ଅନ୍ଦ୍ରା ବେଞ୍ଜାର ଆର ଘି ବେଞ୍ଜା ମଞ୍ଚା ଆରୁ ଆସ୍ତିନ ଏଇଆ ଜନସଂଖ୍ୟା ବଢ଼ତେ କେରା
0: ଉଦାତ୍ତ ଜନସଂଖ୍ୟା ଦୁ କିନ୍ତୁ ନାମେ ଯେନ୍ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟର ଗୋଟିଏ ଯେନ୍ ବେଞ୍ଜରା ଲିଆର ଆ ତାଙ୍କେ ସିଷ୍ଟମ ବୋଧେକାନି ରାଛା ପହିଲା କାଲିଆର ଅଣ୍ଟା କୁକା ଅଣ୍ଟା ଆତିଲି ବନ୍ଧୁବାସ ତାର୍ତି କା ନେଖେ ନାମେ ନିଜର ଆଲାରର ଆର୍ଗି ତାର୍ତି ଖବର ବାରା ଲିଆ କା ଇରି ବେଦାଲିଆର ଠିକ୍ ମଞ୍ଜା ହେଲେ ଇଶାନ ଅଣ୍ଟା ଆତିଲି ବାଚାର ହେଲେ ଏକାନିକିରି ତମେ ତେରା କାଲିଆର ପହିଲା
1: ହଇ ତମ ଧରା ନାହେ ଯେନ୍ ପରମ୍ପରା ରହି ଏକାଶନଟା ହାଦୁ ଏରିଆର ଇ ହାଦୁ ସି ଜୁଆନ ଥିଲା ସାହସି ହେଲେ ତୁମ୍ବା ସଟା ଛାତା ଅଣ୍ଟା ବିଟି ଅଣ୍ଟା ଧରାରୁ କାଲିଆର କାନିଆ କାମ ଆଗେ ଯେତେ ଡିହି ପାଡ଼ାନୁ ଅଣ୍ଟା ଅଣ୍ଟା ନାହାଏ ଜାତି ବନ୍ଧୁରା ନାଇଁ ହେଲେ ଆର୍ ଇନ୍ ପାବୁ ଏଦ ନାଇଁ ଯେ ବାବୁ ଇଶାନଟା ହାଦୁ ସଣ୍ଟା ଥିଲା ବହୁତ ଭଲ ତାହାଏ ଚାଷବାସ କା ବିଭିନ୍ନ କାମ ନୁ ଆ ବଢ଼ିଆ ଥିଲା ହେଲେ ଆ ହାଦୁ ଦଣ୍ଡା ଜୁଆନ ମଞ୍ଚ କିଛି ଧରା ମଝିଆର ସନ୍ କା କୁଜୁରା ସନ୍ କା ଟୋପାର ସନ୍ ହେଲେ ଆ ହାଦୁ ଗନେ ଯୁଡ଼ି କାମ ତ ନେ ହେଲେ ଏଇ ବାବୁସ୍କେ ବାନେ ମାନୁ ହେଲେ ଆ ତାର୍ତି ଖବର ଦବର ବାର ଏରା ବରା ନାମ କୋତ କମ୍ ସେ କମ୍ ଆଗଲି ତ ପାଞ୍ଚ ବର୍ଷ ନୁ କନିଆ କାମାଲିଆର ବୁଆ ଗୁଠିଆର ଯେ ନା ଭାଇ ପାଞ୍ଚ ବର୍ଷ ତ କନିଆ ରହିଲିଆ ଇନ୍ନା ନେଲା ମା ରହି ତ ଆ ହିସାବ ନୁ କୋର ଏରର ବରର ହୁଦୁର ଛୋଟେ ପାହି ଆନ୍ତିନ ତାମାନ ମେହର ଆଧି ଛୋଟେ ପାହି ଆନ୍ତିନ ବାରର ଆରୁ କୁକସ୍ କେଡ଼ପାନୁ ବୋର ଯେ ଏମାଏ କୁକସ୍ ଇନ୍ ଏରକାମ କାଡ଼ପା ପାଲି ନେ ଏରକାମ ଏମା ଜମା ଠିକ୍ ରହି ଏମ୍ ଇନ୍ନା କନିଆ ହାଦୁ ଚୋମ ତ ଆଙ୍ଗେ ଆର୍ ମେହର ଆଙ୍ଗେ ଆରୁଣ୍ଟା ପାହି ନମାଏ ଧରା ତୁମ୍ବା ସଟା ଛାତା ବିଟି ଇ ବନ୍ ଧରା ଆରୁ ବର୍କେ ତ ଆଦାନ ଧରରୁ କୋର ଆସାନ ଜୁହାର ଝାକର ଲଗୋର ଯେ ଏମ୍ ଓମକା ପାଡ଼ାନ୍ତାମ ତୁମ୍ବା ସଟା ଅନ୍ଦରକା ଦାମ ଯେ ଇନ୍ନା ନିମାସନ ଡେର୍ଚକାମ ଇନ୍ନାନ୍ତିନ ଏମ୍ହାଏ ବୋହୋ କା ହେଡ଼ ଆବୋଦ ଏମ୍ହାଏ ମାନକ କଥା ଯଦି ଫାଇନାଲ ମଞ୍ଜା କେରା ବୁଲିକିରି ପାବୁନୁ ଏସ୍କେ ବର୍ଚକାର ନେରୁ ଏଦ୍ରାକାର କା ବିଛି ଏରକାର କାସନ ବଣ୍ଡୋ ଖଣ୍ଡିଆ ଆପଣ ସତ୍ୟେଙ୍ଗା ମଲା ହେଲେ ହାଦୁ ବଚରକେ ଲାଗ ବୁଲିକିରି ଆଦାନ ଆର ମେନ୍ ନାଇଁ ଆ ବନ୍ଧୁର ହେଲେ ସତୁନ କେର୍କିର ହେଲେ ସତ୍ ତେଙ୍ଗର ଆର ନୁଣ ହେଲେ ନିଜର ହାଦୁକେ ଲାଗ ବୁଲିକିରି ଆର ଆସାନ କାଚନେଖର ନାଏ ତାରପରେ ଆସାନ ତାଏ ମାନିକି କଥାବାର୍ତ୍ତା ଆରୁ ଫେର୍ ବଡ଼କୁନିଆ ଛୋଟ କୁଣୁଆ ଯେତେନ ମେହନାଏ ଆରୁ ଫାଇନାଲ ମଞ୍ଚା ହେଲେ ଫେର୍ ବର୍ତ୍ତିଆ ମେହର ଯେ ବର୍ତ୍ତିଆନୁ ଇଆଲ ଅନ୍ଦ୍ରଏ ନିହା ବର୍ତ୍ତିଆ ଯେତ୍କି ଭି ଅନ୍ଦ୍ରଏ ଆବଦ ଆଙ୍ଗେ ଆଙ୍ଗେ ତା ଯୁଗନୁ ହିସାବ ମଲ୍ଲାରୁ ହନେନ ଚାଲରା ଲିଆର ଆଙ୍ଗେ ସାତଲୋକ ଖାଲି କୋଏ ତହଣେ ଅନ୍ଦ୍ରକେ ଏଣ୍ଟା ମୁଖିଆ ବାରସ ଅଣ୍ଟା ତୁମ୍ବା ସଟା ଚେଡ଼ୋସ ଆରୁ ପୈଦର ଆଙ୍ଗେ ତା ଗାଡ଼ି ଘୋଡ଼ା ମଲ୍ଲାରୁ ଏକନାଥି କାଲିଆର ଉହା ମାହା ଆଣସା ଲିଆର ଉହା ମାହା କାନିଆ ଅନ୍ଦ୍ରା ଲିଆର
0: ହେଲେ ହୁଦାନ୍ତ କରାରୁ ତେଙ୍ଗର ଫେର କିରର ବାରର ଆରୁ ଅଣ୍ଟା ପିନ୍ଧାଣି ଅଣ୍ଟା ରାଚା ହନେ ନାମେ ପରମ୍ପରା ହନେ ରାଚା କାଏ
1: ହଁ ରାଚା ଦୁ ଆବୋଦ ବହୁତ ପରେ ମଞ୍ଚ କିଛି ପିନ୍ଧାଣି
0: ପହିଲା ମଲ୍ଲାର
1: ପହିଲା ମଲ୍ଲାରୁ
0: ଓହୋ
1: ପିନ୍ଧାଣି ମଲ୍ଲାରୁ ହେଲେ ଆ ଚିଜ ବୁନ୍ ଏନ୍ଦିର ନାଞ୍ଜାର ଏରିଆର ଯେ ଭଲ ଲୁକିଆର ଗୁଠି ଆର ଅଣ୍ଟା କୁକା ହାଦୁ ଦାତ ପୁନ୍ଦର ଆବନ୍ ଧାରାରୁ କାଲିଆର ଯେ ଆଦାନ ଚୋର ହାଦୁ ଗେ ଆ ନଣର ମୁଜୋର ଆରୁ ଇ ଦିନ ନାନ୍ତି ନେମା ହାଦୁ ମଞ୍ଚା ବନ୍ଧୁର୍ଗି ହାଦୁ ମଞ୍ଚା ହେଲେ ଆ ହାଦୁ ଘି ମା ବୁଆର ହି ବାଲିଆର ଯେ ହଇନ ନାନ୍ତି ନେମା ହାଦୁ ବନ୍ଧୁର୍ଗି ଏଖାନୁ ମଞ୍ଚା କରା
0: ଆଚ୍ଛା
1: ବାରୁ ଆଦାନ ଆଗ୍ଲି ବଢ଼ରା ଲିଆର
0: ଇଟା ତା ନମେ ଏରା କେରାର ପାହି କେରାର ଏରିଆର ରସନ କଥାବାର୍ତ୍ତା ମାନନାର ହେଲେ ଅଣ୍ଟା କଥା ଏମ୍ ଭି ମେଞ୍ଜକା ଦାମ ଯେ କାନିଆ ମୁଲି ବୋଲି ଅଣ୍ଟା କଥା ଆତିଲି ଏକାବୋଧ କାନିଆ ମୁଲି ଆରୁ ହୁବୋଧ ଏକାବକେନ କାମନାର ଆରୁ ଆ କାନିଆ ବନ
1: ହଇ ଆବୋଧ ଲଗନ ମାନି ଛୋଟେ ବଡ଼କା ପାହି ଯେନ୍ ବାଲ ଦାନ ଆ ପାହି ବନ ଆର୍ ମେହର ଆର୍ ଆଦ ମୁଜରା ହେଲେ ଅଣ୍ଟା ଆରୁ ହୁନ୍ଦୁଲ

0: করার পর যে মেলা বন্ধু এসকে এসকে বারচকায় ভুল ভাটকা গুঠি এদের এদের পাচকি উঠে তেঙ্গনায় আগ বড়া কাথা গুঠি নামা নুনা সত কি সত তেঙ্গা আদা নিন বারবার মেনাল কারোর একাস্তা বন্ধুর বারচকার এসকে বারচকার এসকে জোহার ঝাকার লাগকার হ্যাঁ মাল্লা এ মনটা গামপুরতি বারচকাম সমলপুর গে যে গামপুরিয়া বন্ধুর জোহার তাই কানে সমলপুর গে তো আনে জোহার ঝাকার লাগর আনতিন সুখমুল জেন রো আর 7 রুপিয়া মুলিন তিনা 7 রুপিয়া রাচাজে আর 7 রুপিয়া দিন নাতক চাল রালি 7 রুপিয়া চোয় আগলি 10 খান্ডি হেসু হি চোয় বালিয়া সুখমুল আর নো মা ভাগ আজি ভাগ এনে আজি ঘি ভাগ মা ঘি ভাগ আর অনটা বিভিন্ন প্রকার আর অনটা তামায় হাতদুন যাতনাচ কার নাই খুদো মুদো দুধো কামি গিরি তো আধি লাগানা আর অনটা এমা হি কিছি খানে বস্ত্র চোর হলে এম হি বহুত খুশি মানম সবুদিন হি লাগান হাত দুন চা লাগাল দাম বুলিকরি আর অনটা তেঙ্গনাই
1: আর হন্যে পরম্পরা
0: পরম্পরা চালরালি আতলি চালরালি আকুন্ত হুই
1: আচ্ছা আলে হন্যে এরিয়ার উদান কাপড়া লতা যেন চিয়ারিয়ার উদান চিচকা পরে তারপরে গিরি ই বেঞ্জাগে লাগান ওটা লগন মানালিয়া
0: হ আর সুখমুল মঞ্জা আগে আর
1: লগন ভি ধরা
0: লগন হুমিন সঙ্গে সঙ্গে চিয়ালিয়া
1: লাগা রে আচ্ছা হুব কিন্তা ইনে তারিখ মাল্লারু কা ইনে ক্যালেন্ডর মাল্লারু কা নাম গুঠি যেন্তা গোল্লার গুঠি কামালার জি পাঞ্জি পুস্তক এদিকিরি লগন ওথরালিয়ার হন্যে তার নাম মাল্লা কামালিয়ার হুব কেন একানে কামি একলা বারোর বুলিকি একানে
0: তার ধারালে রাধা নেদে নাহায় ধারা রায়বার সোমবার মঙ্গলবার বুধবার গুরুবার শুক্রবার ফির শনিবার রায়বার আনসিয়া আর ওটা উল্লান চজ্জিয়ার আগে মুখিত দুনিয়ার আচা তো আ হিসাব নু আর বাচার আর যে এরা বুধবার লাকানিয়া হওয়াবার কে মঙ্গলবারলা ভর্তি আবার হয় আর বুধবারলা কানিয়া হয় এ মঙ্গলবারলা হাদু মাছি দাম শুক্রবারলা নিঙ্গাগে হাদু চম লেকিন নিঙ্গা শনিবারলা বারা খাতর ভর্তিয়া মাহা হয় আগে আগলি মানে উল্লা বেঞ্জা মাল্লারু বর্তিয়া কয় ওটা মাহা রয় আর নান্নুলা কানিয়া অন্দরের বারোয় ই প্রকার রাচা নাহায় কুহার ঘি পরম্পরা তো শনিবারলা বর্তিয়া কয় হলে শুক্রবারলা হাদু অন্দরয় শনিবারলা হাদু মাছ
1: হলে একা শনিবার একা রায়বার যে কানে আদান আহালিয়ার
0: আগে অনহাট্টে নু যাহা ছদিন আতলি আ হাট্টেন তা উল্লান চা জালিয়ার যে ইন্না নামায় ধারা
1: রায়বারুলা অমকা হাট্টে দু জোড়ি হাট্টে ক 3 নম্বর হাট্টে নু যেন রায়বার খাতর তাঙ্গে নান্নু লাগা তাঙ্গে মঙ্গলবারুলা বারর ইন্না ওনটা রালিয়া
0: কুনহার নাহায় বেঞ্জাবন ওনটা সিজন নু কামালিয়ার পুষ্পুনি নাহায় রাইত বহুত বড়কা পর্ব আ পূর্ণিমা মঞ্জা হলে হাদু মাছি নাই পুষ চান্দ বানায় ফুস ফাস মানি নাহায় যেতেবেলে ফেব্রুয়ারি মাহিনানু অন্টা মাহিনানু বেঞ্জা মানালিয়া
1: হ বাকে নিমে তেঙ্গনা কথা যে নামে কুনার গুঠি মাঘ আর ফগুন নু বেশিকরি বেঞ্জা
0: বেঞ্জা
1: মানালিয়ার মানে মাঘ মাসর উজ্জ্বল পখর সপ্তমী কা অষ্টমী রায়বার কা সোমবার ইন্যা বুলিকরি তাম লগন ধরালিয়ার কা তামে তিথি গুঠি জিয়ালে ইটা তো নামে কথা দুই তারিখ উঠি মাল্লা রাজা তা ইন হেকি যদি ঠিক মান জাগে রাহলে তারপরে কুকু ঘরে আড়পা তারতি বর্তিয়া কর আইকা মাল্লা হু বাকেন নামে কুহা সম্প্রদায়ের তা বর্তিয়া কানা পরম্পরা রাজা বরকুকোস কা আগলি মাল্লারু
0: মাল্লারু
1: বলে একানে বেঞ্জালিয়ার
0: হদান বহু সাত লোক বর্তিয়া কর খাঞ্জর সমাজ তা আগলি তা সিন্দ্রি এরনাথ মাল্লারু আর আঘলি নামায় যেতেবেলে মা বুয়ার বহুত পরিস্থিতি নু রালে রাঙ্গে সিন্দ্রি এরনাথ মাল্লারু হু যাহা তামায়
1: হাতদুন যদি বাটিয়ে রিচার বলে তামে মুঞ্জরা করে না
0: মুঞ্জরা কর
1: অন্য রাচা পহে
0: রাচা পর
1: আচ্ছা হলে হাতদু যদি তামে আড়পান্তি উরখা আর ফের ইসান বারোর নিজর বরকু কুশি আড়পা সানগে
0: হ আর
1: বলে ইসান ইসান একান সিনু বেঞ্জাবন একান না না লিয়ার
0: বেঞ্জা আসান নামায় কালো খামান রোর নামা কালো খামান রোর আর কালো আড়ার আর কোর আরু পুনা ডিবি এনটা লাগো পুনা ডিবি চিয়াদানো চিড়া পাটা লাগো আর গে চিয়া গে নামায় কালোসকে চৌকিদারসকে চোর অন্টা অন্টা বস্ত্র আর জহার ঝাকার লাগোর আর কোর আরু নাহা সমাজ তা সংস্কৃতা হেল ঢোল কামনাতি কোর আর মুহর অন্দ্রোর আর মাড়োয়া গাড্ডকারো আর মাড়োয়া সান আদানো ইয়োর তারপরে

এথরা শুনুন তো কথাচিত্রা হ্যাপি ভাগ যায় কি, কণ্ঠ দিয়েছেন দলের মেহেন্দি, গীতা রচনা মুৎসার আজিজ, সঙ্গীতা সোহেল সেন।

তিনশোধ্যায় শ্রীশুক উচ জগানন্দিগার হরি কহতি ব্যাসঙ্কর সুত শুণ রাজা পরক্ষিত গোবিন্দ নিজ ভৃত্য অর্থে যাহা কহিলে বেদ পথে অমৃতর সময় বাণী উদ্ধব নিস্তরী।

0: শ্রোতা বন্ধু, আজির কার্যক্রম প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী।
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

0: শ্রোতা বন্ধু, আপন মানে পঠে থাকা চিঠি সবুক নিয়ে আজির আপনার চিঠি পাইছু কার্যক্রমে। আপন মানক চিঠি সবুক নিয়ে উপস্থিত অনেক কল্পলতা কানুনগো নমস্কার।
1: নমস্কার।
0: তবে দেখিলে কোকু শ্রোতা বন্ধু মানে পঠাইছেন এবং কোণ লিখিছেন।
1: আজ্ঞা, এই চিঠিটি অছি সত্যভামা এবং লিঙ্গরাজ মেহের রেমন্ডা বরগড়ু সে লিখিছেন এই চিঠিটি। মহাশয় প্রণাম গ্রহণ করিবে। 14 মে রাতি 8:15 ব্রহ্মবাদী কবি চন্দ্রমণি দাসঙ্ক বিষয়ে এক আলোচনা প্রচার করা যাই, সেথিরু তাঙ্কর সাহিত্য কৃতি সম্পর্কে জাণিহেলা। আলোচকঙ্কু সে ধন্যবাদ জনাইছন্তি। 19 মে যুববাণীর স্বরলিপিরে উপস্থাপিকা সরিতা প্রিয়দর্শিনী মানবিকতা উপরে বহুত সুন্দর কথা কহিলে, গীতগুড়িক বি শ্রুতি মধুর হয়েছিল। মে মাস 18 তারিখ মনোরমারে গাল্পিকা সাগরিকা পাণিগ্রাহী এক সাধারণ মহিলার অন্তর্মনর দ্বন্দ্ব গল্প উপহারে বেশ প্রতিফলন করে পারিলে। উপস্থাপিকা সঙ্গীতা সাহুকু সে ধন্যবাদ জনাইছেন। যে দেশর নাগরিক যেতে অধিক শিক্ষিত সেই দেশ উন্নতি পথরে সেতে অগ্রসর, এই কথাকু গান্ধীজী বেশ হৃদয়ঙ্গম করে পারিলে। 19 মে সন্ধ্যা 5টায় উমাকান্ত দ্বিবেদী আলোচনা গান্ধীজী দৃষ্টি সাক্ষরতা বহুত ভালো লাগিলা বলি সে জনাইছেন।
0: ধন্যবাদ আপনার এই চিঠি পাই। আমি সবুবেলে চেষ্টা করু শ্রোতা বন্ধু কিভাবে ভাবে কার্যক্রম সবু ভালো লাগিব এবং আপনার মন লাখি হব। আউ যে কার্যক্রম আপনার শুনেছেন ভালো লাগিছি, আপনার খুশি দিয়ে পারিছি, এই কথা জানি আমি মধ্যে খুশি। আশা করিবু ভবিষ্যতের মধ্যে আপনার কার্যক্রম শুনিবে এবং এভাবে চিঠি দেবে। দেখিলে পরবর্তী চিঠি,
1: এই চিঠিটি লিখিছেন মামুনি মেহের, মহিমা মেহের, ওম মেহের, নমন মেহের, অভি মেহের, স্বস্তিক মেহের, গ্রাম ঝুলোপালি জেলা বরগড়। আপনার চিঠি পাইছু কার্যক্রমের উপস্থাপক ও উপস্থাপিকা মহাশয় ও মহাশয়ঙ্কু সে নমস্কার জনাইছন্তি। আকাশবাণী মাধ্যমে প্রচারিত প্রত্যেক কার্যক্রম শিক্ষণীয় ও লাভদায়ক অটে বলে সে মত পোষণ করেছেন। গত 15 তারিখ শনিবার সন্ধ্যা 5:02 প্রচার করে ভাগবত মেলা পরিবেশন করে বুদ্ধুরাম গরডিয়া। ভাগবত হচ্ছে ধর্মপরায়ণ, ভাগবত মুক্তির পথ অটে। ভাগবত শুণিলে বা পড়িলে মনুষ্য সমাজ মুক্তি পাঁতি বলে বিশ্বাস রয়েছে। গায়ক মহাশয় এথিরে ক্লাসিক ব্যবহার করে ও প্রথমরু ভাগবত মেলার হরিবোল এ দুইটি যাক টিকি খাপছড়া পরি মনে হেলা বলে সে জনাইছেন।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার, আপনার যা হো চিঠি লিখিছেন, কার্যক্রম শুনেছেন এবং আকাশবাণীর সব কার্যক্রম উপাদেয় বলে আপনার উল্লেখ করেছেন, সেইপাই ধন্যবাদ আমি জনাওছু। সেদিন ভাগবতরে আপনার যা অনুভব করেছেন যে টিকি খাপছড়া আপনার লাগিলা, প্রকৃতির ঘটনাটি কোণ হয়েছিল আমি দেখিবু এবং পরবর্তী সময়ে কিভাবে ভাবে কার্যক্রম আহরি ভালো হব সে দিগরে নিশ্চিত ভাবে যত্নবান হব। ধন্যবাদ আপনার এই চিঠি পাই।
1: এই চিঠিটি অছি সুবল কুমার সাহু পহণ্ডি ভায়া বিজেপুর জেলা বরগড়ু সে লিখিছেন যে গত মে মাস 20 তারিখ বুধবার দিনর ওড়িয়া কথাচিত্র গীতর হেলো অনুরোধ কার্যক্রমটি এক স্বতন্ত্র ধরনর কার্যক্রম পরি মনে হেউথিলা, কাহিঁকি না দীর্ঘ দিনর ব্যবধান পরে উপস্থাপিকা তেজশ্রী নানীঙ্কর উপস্থাপনা শুনিবাকু মিলিথিলা। আউ সে দিনর উপস্থাপনা শৈলীকু কোণ লিখি ধন্যবাদ দেবি মু তাহা